দেবিয়ানি জাদুই গীতর খাতির ঈশা ভাই দাবিদ দেবশা গীত তোর নাম মে বিশা মুলিয়া জি হাও বিমনি কে সাদে হতে হন মালি দরবারি হে গীত তোর নাম বিনা গীত তোর খাতির তোর ঘরুলা তোর দুগ বেটা তোর সব পরিবার কে নাম সে লগ সাথ সুনে বুঝাওল উলা গীত